অফিসার সিডিপিও লেখুংনিন ডিস্ট্রিক চাল প্রোটেকশন অফিস অফিসার চাম তন্দ্রুপেম সি গরুকলুটিং কং তওয়া ফুয়ু সেডা সানাসা সেডা চুরু নংদর তওয়াং চংজল নিঙা সিডিপিও নিন চাল প্রোটেকশন লেখুঙা চাল ওয়েলফেয়ার কমিটি কাক ছমি মেম্বার মুবজ নিং খেলে চিলেন হা কেউটি কৈশা নাই থকা খ্যাবরায় নং নিং খাটং কেসি মুনু ইনা এস্টেট লেভেল সিলেকশন কমিটি আদে অরুণাচল প্রদেশ কা থি কুমরু গে নং অজো ছালে নাইয়ু থুক দেওয়া নহু নে না খেনা তমিত সুমুখ ইমরু গে নং নিংালে তমিত নিসুখ পুজুপ্রু বা নং দেবকা শেয়ন লোপচুং থকা ছালে নাহু নিন ইংনা থ্রেডেন থকা ছালে নাঙু ইংনা দাংলং নে না ওয়েলফেয়ার কা ছালে নাঙু নিয়ম নিয়ম কুসুমপুর নিয়ে নাংনি এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে না লোপজংচে পোস্ট গ্রেজুয়েট ইংনা চাইল্ড সাইকোলজি নিন ইংনা চিচকা ছালে নাঙু ইট মেনা সোশিয়োলজি নিন হিউম্যান ডেভেলপমেন্ট ইংনা থিমুক থকা ছালে নাঙু নৌ নি ক্রিমব্রি নাংনি প্লং থিদি কা ছংদে ছয়া ছালে নাউ থকা লাজিজে অনেরিরম টংটা নেনি নমরি নিয়ে নাংনি অজো ছালে নাউ থুক দেবা নৌ নি রং রং সসক ইগছি নিন ছাইগেন বানং খামিয়া নেনজু ইগে নেন এপ্লিকেশন চিন্দা গুবক শুবলেক তারিখ চিলে সিডিপিও নিন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিস লেখুয়া চুর গোসম্বর নাংনি হাইগেনা উদ্দেবকা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও নিন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার চাম তন্দ্রুপেমা লেখুং চুরু সেরাজ দোস হাইগেনা দাও সুচে না তেসনব দিক লেরিম তেটে নিন ছুজে গ্রহসা ছুজে গ্রহ নিন কর্মচিচে লেরিম চারুখা দেশনুপ সুজে গ্রহ নিন কর্ম খেলিজে লুঠিনগা তাওয়াং নমিং অদুন হিন্দু লিম জু কুমর দেশ ও লিমা তাওয়াং কান্দন নামগে লজে কনবকা লোদর তাও তুনবি নিঙা জামগুন লামা চংকাপা চির মুছে সি সুং নৌ লমরিম সুংছে তাওয়াং কনবক কেবজে খিনু মুছে সি মংসোশা সুংছে নাহুনিন ইজু সুজে কেসে সঙ্গীত শিশি মঙ্গে গুগে নৌ তদ সেনমে চকমর মুথুয়া সেনমে থমবর ছুজে নিশে না হিন্দি গা সিগুর সুজে ইঞ্জি গা সিগুর লুঠিং গাং দিল্লি গা সেনমে থমবর দেশনুপ ছুজে নি কর্মী চিচে ক্রিমে থং লাপ্রাক লুপ্রুবা সিং ওমুসি ইঞ্জি কাক ইংা ছিগজে গুরু সেনমে থমবর ছুজে নি কর্ম চিদে জে লিম তারপন দেশনুপ ছুজে নি কর্ম খেনে লেঙে লুঠিং খং ইটানা না হিন্দি গা সিগুন সুজে ইঞ্জি গা সিগুর সেনমে থমবর ছুজে নি কর্ম খেনে চিলে জে কৌমে তারানি দেশনুপ ছুজে গেছে হ্যাঁ ইদাম পাশে হোয়াটসঅ্যাপ শেবর গুয়া থুকদে নাঙু হিন্দি কাক সামনি খাশে সেনমে থমবর দেশনুপ ছুজে গেদু নিন কর্ম খেলে চিচে চেমেন্দ্র সিঙ্গুর নিন সমাচার সন্ধ্যা ছুজে গেদু নিন কর্ম খেলে লেঙাচে দেশনুপ ছুজে দুগুচে নিউজ এট নাইন দেশনুপ ছুজে দু নিন কর্ম চিলেঞ্চে নব দু লিরমা কুজে নৌ ক হিন্দি গাছ সেমে থমবর হাইগেনা দেশনুপ ছুজে দু নিন কর্ম চিগ্রোচে দেশনুপ দু লুঠিং গাং তাওয়াং লেরিম বানা ছাজাং দুইম্বর হাইগেনা সাদা লেরিম সেটা কা না দেশনুপ দু লেরিম টেটে নিন ছুজে করা জুসেন নাঙ্গুম্বর